0: এবিশা প্যানিক আঙি প্লান্তম
1: লও ছৈলি মু বিশামি নয়বিনি ছাব বন্দিল পরি
0: রিলায়েবল লাইফ ইন্স্যুরেন্স চিন্তা আঙি সমাধান
1: ছাবামি ছাবা রজায়।